बस मुस्कुराने की बस तुम ही एक वजह हो, ओ रे पिया रे, ओ रे पिया रे। Een hele goede morgen. Yvonne Doulet uit Den Haag. En ja, je hebt me lang niet gehoord. Ja, ik ben weer terug. En het is ook zo lekker om weer terug te zijn. Hè? You are fans. You are program zoen rehe hai. Maar ik denk ook dat ik mijn programma benari hoe. Ja, zeker ben ik niet weg bij Ujala. Maar ik had een ongelukje gehad. Ik was gevallen en ik had mijn pols gebroken. En dat heeft zo lang geduurd. Ik moest ook nog geopereerd worden. Ik ben aan het revalideren, maar we gaan lekker radio maken op elke woensdag en misschien op een andere dag. Maar dat horen jullie nog van yourself. Wij wensen u een hele mooie ochtend vandaag. De zon schijnt en laat je dag niet stuk maken door niks en door niemand. Sabse alak or sabse alak harkoi hoota. Harkoi. Ja, हर किसी को एक खास कुछ होता है जिससे वो अलग होता है. जब से हुआ है वो ख्वाब की तरह, जब से हुआ है वो ख्वाब की तरह, जिंदगी गुजर रही है आजाब की तरह. खुशबू के कलम से शायद लिखा था उसने खत, खुशबू के कलम से शायद लिखा था उसने खत, हर लफ्ज महक रहा है गुलाब की तरह.

कर ली चुनरिया तेरी, प्यारे हैं कि प्यार किया तो डरना क्या, फिल्म का नाम है। और मैं बढ़ती हूँ सोहम आकृति एंड मोनाली की तरफ, लेकिन वहाँ जाने से पहले सी एन हेल ब्रेक इरफान अनिश पागू एंड इज देर तीन एन एस रेफ हालो उजाला। एक विल द एव से हूँ ब्लैक बैंड चुली नॉस्टेज dagelijks radio maken. Ik ben echt opgegroeid met Ujala Radio bij mijn nani en nana thuis. En ook bij mijn aji thuis. Nu mijn nani er niet meer is, denk ik elke keer terug aan hoe we samen naar Ujala luisterden. Dank jullie wel voor het warme thuisgevoel elke dag. Groetjes, Anish Pagu. Anish, heel hartelijk dank voor jouw lief en warm berichtje. En ja, we zijn er. We zijn er voor jullie om het gezellig te maken, leuk te maken op de radio. Heel speciaal voor onze luisteraars. Zeer gewaardeerd, Anish Pagu. Dank je wel.